0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি ফসিলা
1: অডোনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
3: বহু
4: হমা
3: এই ঘরর কিছি নিয়ম আছে
4: যেমিতি কি
3: এঠি ক্যাশ র পরম্পরা নাহি
4: তা নেন দেন
3: সেইটা আমি ডিজিটাল পেমেন্ট করু
4: ও
3: যেমিতি ইউপিআই রে
4: আচ্ছা
3: হ্যাঁ আউ শুন আউ গোটে নিয়ম আছে
4: সেইটা কোন মা
3: তো মুহ দেখাবি ইউপিআই রে মিলিব
4: আপনা বিনা মা
5: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
4: সহজ অটে প্রতিটি নেন দেন

শ্রোতা বন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করেছো জানি দুশ্মন কথাচিত্রর কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি, গীত রচনা বর্মা মল্লিক, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার করল কেতুটি হিন্দি কথাচিত্রের গীত সময় অপরাহ্ন তিনটা হওয়া যাচ্ছে রিলে করে প্রচার করছু হিন্দি উপরিপরি ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে

0: counterpart Ali bin Ahmed Al Kuwari on the sidelines of the AIIB annual meeting in Doha. Both leaders discussed expanding India's UPI payment system across Qatar and strengthening financial cooperation between the two countries. The talks also focused on the implementation of Qatar's $10 billion investment commitment in India, greater engagement with the National Investment and Infrastructure Fund, and finalization of the bilateral investment treaty. India has rejected the unwarranted references made by Turkish President Tayyip Erdogan on Jammu and Kashmir during his UNGA address. Briefing media in New Delhi today, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said, "This is a matter pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on the issue." On the IBSA statement, Mr. Jaiswal noted that a meeting at the level of foreign ministers was held between India, Brazil and South Africa on the sidelines of the UN General Assembly in New York. On the comments made by External Affairs Minister Dr. S. Jaishankar on cross-border terrorism, Mr. Jaiswal highlighted External Affairs Minister's remarks on cross-border terrorism, terming it a cause of major concern and that countries need to come together to fight the global menace. In the Asian Games 2026, India today delivered a strong performance, adding 8 medals, including 2 gold, 1 silver and 5 bronze medals in relay, shooting, athletics and boxing. India won women's 4x400m relay gold, clocking 3 minutes 29.69 seconds at Nagoya in Japan. India also bagged a bronze in men's 4x400m relay and another bronze in mixed 4x100m relay. Earlier, Neeru Dhanda made history by becoming the first Indian shooter to win gold in the women's trap individual event in Japan. And that is the end of this news bulletin.
1: শুনুথিলে হিন্দী ও ইংরাজীরে সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্রর আকাশবাণী ভবানীপাটনা স্টুডিও ঘড়ি সময় রাতে 11:10 আজির অধিবেশনকে শেষ করা পূর্ব শুণন্ত আসন্তকালি প্রথম অধিবেশনরে আমকেন্দ্রর প্রচার হওয়ার থাকা কিছু কার্যক্রমর সূচনা ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা শুনিপারে আসন্তকালি সকাল 6:10 চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন সকাল 6:30 6:35 প্রচার করবু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত গীত গীতাঞ্জলি কার্যক্রমের শুণবে কতটি ভক্তি গীত সকাল 7:25 7:40 চাষর কথা 7:45 প্রচার করবু পুরাতনী ক্রমের কতটি ছান্দ সকাল 8:30 শুণবে সঙ্গীত লহরী কার্যক্রমের কতটি আধুনিক গীত সকাল 9:00 কতটি হিন্দি কথাচিত্র গীত এবং 9:10 রিলে করে প্রচার করবু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ কার্যক্রম আকাশবাণী দিল্লির সকাল 9:45 শুণবে কতটি ওড়িয়া কথাচিত্র গীত বিশেষ কার্যক্রম খোলা ঝরকা প্রচার করবু পূর্বাহ্ন 10:10 আকাশবাণী ভবানীপাটনা এইটি শেষ করছু আজির প্রসারণ আপনার পুঁথরে স্বাগত জনাইবু আসন্তকালি আমার প্রথম অধিবেশন প্রাত 5:55 সেতবে যায় বিদায় দিন্তু জয় হিন্দ।